0: আরে রাধা কৃষ্ণ, মেরি না সামান ছেলে,
1: তুমি তো ভাই ভারে শিখা কেতনি বার আকেল
0: তো সামড়ো, তুমি করেল, তুমি আকেল, তুমি জ প্রেরেল, তোমারি স্নেহলীলা তুমি সম্ভ্রাবি, তুমি জ অর্পণ করুছ।